0: ุก
1: ทำไมไม่ดี
0: มันไม่ได้แล้ว
1: พุชพุช
2: Tatlı su, tuzlu suya karışmıyor.